0: Βάβει.
1: Τον φέρνουν να φατσουλωσίξαν, μη φουκτώνει πετρανότς φαντατώνει, μη φουκτώνότς φαντατώνει, φέρνουν.
2: Υπομείνεται,
1: έτσι λουέτσι να μονοτήνει τούρ. Ρα, έτσι σε κυραζάν, φαινόμουν να ζαπαούτ, ναι. Και λουτανότς φαντατώνει, φουκτώνει πετρανότς φαντατώνει, έτσι νόμουν, έτσι είσαι. Έτσι σε φέζα. Είναι, φαινόν και έμπλα ζαπούτ, έτσι σε φουκτώνει, δεν ομούτ.
3: Sy tasy eto zany izahay no manatanteraka indreo izay didy manan-kery izay navoaka filoham-pirenena ka manentana ny tsirairay zany hanaraka atsaka ny sian-davany ireny voalaza filoham-pirenena ireny fa eto amin'ny toerana ity zany dia tsy mahazo miditra na mivoaka amin'ny toerana ity izay olona tsy mahazo lalana amin'ireo tompony andraikitra
1: atao ventitra mihitsy ny fandraisana fepetra satria tsy mama velively ny fivoana ny mahapaka ny andro au contraire entanina ny olona mba hijanona any an-trano satria atreto aloha zany dia tsika miara-mafantatra fa ny fijanoana any an-trano any na fanajanatanteraka ny fivoana no fomba anankiray mahomby tsy azahoana ny aretina na tsy paritanin'ny aretina ho an'izay efa mitondra azy.
0: Saotra tomboko lahy, saotra tomboko vavy.